0: कुलास तुमको वाफी
1: हमको मनु का नातू कुन वे अथो मार पेम सारा सारा जान ले रान ते मिला तो भेजा कर लेती हो ते पाम मिसी सके ने तो कठान जान ले रान बची चाले ने फाव ना ते वे अंधुआ फाना रूफानी संभुला ना ली अच्छा मार नीम यो चिरे अंको आ रावर तो मिस पोतोरे रितु कुंबा पोतोरे जाम मजा का चिर मार मार मसापचा What say at an attorney meets the Abzal of Lords ever? Sign of Faula and Yetakumba, a Rusman tick.
2: Ranam Kumanukan and so on, Nifaul and away, let me find the camp said, eh, let me farm run on a foot of Tassa. Emma Cascan runs over is a caparas in Tiros, which is fine. Aye, ah. Raha ohatra zao raha makasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao no mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany evatra ny evavoajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nyolo e mila soloana ny teo anjirama mba efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy de rehefa enjany nefa ny vidinjiro tsy miena zany fanatsaran'ny kalitao ampiasainy zany raha tsaratsara ny amin'ny mpanjifa
4: olo firenena a be dia be na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra angamba de manaraka izany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy nary ny important be amin'la resaka sécurité ohatra ny mody arivo ianao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.